देखो दिन ये न ढलने जाए, दित प्रातः लीजिए इस गजंग door Asha Bhosle en kwam uit de film Bhavna. Uit de film Half Girlfriend is het volgende liedje via Radio SBS, gezongen door Shraddha Kapoor, Main Phir Bhi Tumko Chahungi.